0: अब सब सागरी सुनाउनेछु आकाशवाणी कोलकाता केन्द्रको बंगलामा समाचार। त्यसको लगतैपछि यस केन्द्रको समाचार सुन्नुहुनेछ।
1: এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। দুদিনের নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী আজ অকল্যান্ড পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির শেষকৃত্য গতকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হয়েছে। মরক্কোকে 2-0 হারিয়ে ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। অবাধ মুক্ত সর্বাত্মক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থে সমুদ্রপথ নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে। দীর্ঘমেয়াদী ভিত্তিতে অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম ভারতে নিয়ে আসার ব্যাপারে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মেলবোর্নে তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শুধুমাত্র দুটি মহাসাগরীয় অঞ্চলের মিলনস্থল নয়, ভারত ও অস্ট্রেলিয়ার মতো দুটো সমমনোভাবাপন্ন যৌথ আকাঙ্ক্ষার প্রতীক।
2: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
1: সাংবাদিকদের কাছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, দুই দেশের প্রধানদের মধ্যে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল। দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এতে প্রতিফলিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও দুটি দেশ বড় পদক্ষেপ নিয়েছে। 2022 বাণিজ্য চুক্তির পর ভারত ও অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 50% বেড়েছে। এই ধারাকে অব্যাহত রাখতেই দুই নেতা ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সিইসিএ নিয়ে আলোচনা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন,
3: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
1: অস্ট্রেলিয়া সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, বিনিয়োগ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে দ্বিপাক্ষিক সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়। অস্ট্রেলিয়ার সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ড পৌঁছবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের নাগরিক উভয় পক্ষই অধীর আগ্রহ অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরের মধ্যেই সেদেশে মাওরি নববর্ষ মাতারিকে উদযাপন করা হচ্ছে। এই দুই ঘটনার সংযোগ প্রধানমন্ত্রীর সেদেশ সফরে এক বিশেষ তাৎপর্য যোগ করেছে। এর ফলে সাংস্কৃতিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা ভারত ও নিউজিল্যান্ড সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেছেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,

0: দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা করে তুলেছে। গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে তিনি এক বৈঠক করেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এরাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গত রেখেই মহারাষ্ট্র সরকার চলতি বছরের বাজেট অধিবেশনে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য এই কমিটি গঠন করল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ভারত বিশ্বে দক্ষতা কেন্দ্র জিসিসি হিসেবে অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পেছনে মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারত বর্তমানে 2100-এরও বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্রের আবাসস্থল, যেখানে 23 লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বরাইক এরাজ্য থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই 3 জন গতকালই বিজেপিতে যোগদান করেন। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই 3 জনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি পর্যালোচনা করতে যৌথ সংসদীয় কমিটি আজও আগামীকাল গোয়ায় আলোচনা সভা ও মতবিনিময় করবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত সংগ্রহের জন্য দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সংসদীয় কমিটি গোয়া সফর করছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনের 6 দিনব্যাপী শেষকৃত্য গতকাল সম্পন্ন হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাসাদের ইমাম রেজা মাজারের দার আল জিকর প্রার্থনা কক্ষে তাকে সমাহিত করা হয়। শেষকৃত্যে সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনের বড় ছেলে সৈয়দ মোস্তফা খামেনেই। উল্লেখ্য, চলতি বছরের 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যুর পর পশ্চিম এশিয়া জুড়ে সংঘাতের সূত্রপাত হয়। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি চলেছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়াও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
0: এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেছেন। এদিকে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মোকাবিলা করবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌর নেতৃত্ব দেবেন। শেষ করার আগে

0: यदि जे सुन्दै हुनुहुन्थ्यो आधुनिक गीतको कार्यक्रम स्वर माधुरी विभिन्न कलाकारहरूको आवाजमा र अब भने अघिल्लो चरणमा राखिरहेछौँ बङ्गला कार्यक्रम।
1: नमस्कार श्रोता बन्धुरा, आकाशवाणी सिलिगुडीर मुखोमुखी अनुष्ठाने आज আমাদের মুখোমুখি শিলিগুড়ির বিশিষ্ট উদ্যোগপতি এবং ব্যবসায়ী নিতাই মজুমদার। নিতাইবাবুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার।
2: নমস্কার।
1: মুখোমুখি অনুষ্ঠানে আমরা সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ব্যক্তিত্বকে তুলে এনে তাদের সঙ্গে তাদের ভালো লাগা মন্দ লাগা, তাদের সাফল্য, তাদের জীবন সংগ্রাম এবং তাদের যা কিছু অভিজ্ঞতা সেটা শেয়ার করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আপনাকে প্রথমে আমি জিজ্ঞেস করব যে আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন?
2: আমার নাম নিতাই মজুমদার, আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতেই, পূর্ব বিবেকানন্দ পল্লীতে আমার বাড়ি। আমি চা চাষের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত আছি, সঙ্গে 20-22 বছরের আমার একটা এক্সপিরিয়েন্স আছে, যেটা হচ্ছে টি ম্যানুফ্যাকচারিং। এই গ্রিন লিফগুলোকে নিয়ে যে চা যেটা অ্যাকচুয়াল মেড টি যেটা তৈরি হয় সেটার আমি 22-23 বছর ধরে আমি এর সঙ্গে জড়িত আছি, আর চা চাষ 30 বছর ধরে আমি জড়িত আছি। আমাদের ছোট ছোট বাগান বিভিন্ন জেলায় গড়ে উঠেছে বহুদিন আগেই, 8-এর দশক থেকেই এটা শুরু হয়েছে।
1: মানে 22-25 বছর ধরে আপনি চা চাষের সঙ্গে যুক্ত?
2: 25 বছর ধরে আমি ম্যানুফ্যাকচারিংয়ে আছি আর কি, আর প্রোডিউস যেটা গ্রিন লিফ প্রোডিউস বা চা চাষের সঙ্গে সেটা নিয়ার অ্যাবাউট 32 ইয়ার্স।
1: আপনাদের পরিবারের সবাই কি এরকম?
2: আমরা 5 ভাই অ্যাকচুয়াল, আমাদের পরিবার বড় পরিবার, আমরা সবাই একসঙ্গেই থাকি।
1: তাহলে আপনার পরিবারটাই প্রথমে শুরু করি, আপনি আপনার বাবা কি করেন?
2: আমার বাবা বিজনেসেই ছিলেন। তারপরে আমার যে বড় ভাই আছে আর কি, আমার যে বড় ভাই তার নাম রথীন্দ্রভূষণ মজুমদার, শিলিগুড়িতে অনেকেই ওনাকে চেনেন এবং জানেন।
1: আপনারা কি আদি শিলিগুড়িতে না অন্য কোথাও থেকে?
2: না, আমরা বাইরে থেকে এসেছি শিলিগুড়িতে, আমরা এসেছি 78-এ এসেছি।
1: তার আগে

0: কুচবিহার,
1: তার আগে না, তার আগে আমরা উত্তর দিনাজপুরে ছিলাম,
0: উত্তর দিনাজপুরে
1: ছিলাম। আর আমার দাদাই হচ্ছে, আমার বাবাকে আমরা খুব, আমি বিশেষ করে আর কি খুব অল্প সময়ই পেয়েছিলাম আর কি। তো আমার যে বড় ভাই আছেন আর কি, যিনি, তিনি আমাদের বাবার মতো, তিনি আমাদের রক্ষণাবেক্ষণ এবং আমাদের ওঠার মূলে সহযোগিতা, হাত ধরে টেনে তোলা এখন অবধি তিনি চালিয়ে যাচ্ছেন। এখন ওনার বয়স নিয়ার অবাউট 78 ইয়ার্স, আমার বর্দার বয়স।
0: আর আপনার বয়সটা? যে
1: আমার বয়স একদম পুরোপুরি 60 ইয়ার্স।
0: আচ্ছা, মানে এরপরে আপনি মানে ওল্ড এজে পড়ে যাচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা, প্রবীণ নাগরিক।
1: হ্যাঁ, তো আমাদের শিলিগুড়িতেও আমাদের বিজনেস আছে, আমাদের হোটেল বিজনেস আছে।
0: কি কি ব্যবসা? মানে
1: আমাদের হোটেল, আমরা মেইনলি ছিলাম সিপিডব্লিউডি ক্লাস 1 কন্ট্রাক্টর ছিলাম আমরা।
0: আচ্ছা আচ্ছা।
1: তারপরে আমাদের এখানে হোটেল বিজনেস আছে, আমার যে উপরের দাদা আছেন উনি হার্ডওয়্যারের বিজনেস করেন সেবক রোডে। আর আমাদের আরো অন্যান্য ব্যবসাও আছে এর সঙ্গে। আর আমি মূলত গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি LLB তে ভর্তি হয়েছিলাম, যাই হোক সেটা আর কমপ্লিট না করেই আমি বিজনেসে ঢুকে যাই আর কি।
0: আচ্ছা, এটা কাকে দেখে, মানে বাড়ির,
1: এটা বাড়ির পরিবেশটাই ছিল আমাদের ব্যবসায়ী চিন্তাভাবনা প্রত্যেকেরই। আমরা যখন আমরা কলেজে পড়ি তখন থেকেই আমরা ব্যবসার একটা সাইডেই ছিলাম এবং সঙ্গেই দাদাদের সঙ্গে সহযোগিতা করতাম। দাদারা বললো এই কাজ করে দাও, ওই কাজ করে দাও, এগুলো করে দিতাম। এখানে ব্যাংকের যাবতীয় কাজ আমিই করতাম। তো এইভাবেই আমরা গড়ে উঠেছি, আমার দাদার হাত ধরেই আমরা উঠেছি, আমরা সব ভাই, আমার বড় ভাই হচ্ছে মেন।
0: তা আপনাদের কি এখনো যৌথ পরিবার?
1: না, যৌথ পরিবারেই আছি আমরা এখনো।
0: এখন তো নরমালি যৌথ পরিবার দেখা যায় না। আপনাদের পরিবারে তাহলে সদস্য সংখ্যা কত?
1: সদস্য সংখ্যা আমাদের পরিবারে আমরা 5 ভাই, 4 বোন ছিলাম আমরা, 2 বোন গত হয়েছেন, 1 বৌদি গত হয়েছেন, আমরা সবাই বিবাহিত। আমার, আমাদের ভাইদের জেনারেশনে, সেকেন্ড জেনারেশনে এসে 6টি ছেলে, 4টি মেয়ে, 4টি মেয়েরই বিয়ে হয়ে গেছে, 3টে ছেলের বিয়ে হয়ে গেছে। এখন
0: নাতি-পুতি যারা আছে তারা পড়াশোনা দিয়ে,
1: সবাই বিজনেসে। আমার, আমার একমাত্র ছেলে, একটাই সন্তান আমার, একটি ছেলে, সে এখন সিভিল নিয়ে বিটেক করে আমার ব্যবসাতেই আছে, যার ফলে আমি অ্যাকচুয়াল আমাদের পারিবারিক ব্যবসার সঙ্গে আমি অন্য ব্যবসার সঙ্গে ছিলাম আর কি, কিন্তু ওটাও পারিবারিকই ধরবো আমরা, কারণ যেহেতু আমি ওই ব্যবসায় ছিলাম। আমরা প্রথম একটা ফ্যাক্টরি করি বিধাননগরে, চায়ের ফ্যাক্টরি, এটা আপনার 2006 সালে
0: আচ্ছা
1: চালু হয় আর কি।
0: সেটা পুরোপুরি আপনার না?
1: না, ওটা আমরা 3 বন্ধু মিলে করেছিলাম।
0: আচ্ছা,
1: তারপরে
0: মানে পরিবারের বাইরে বেরিয়ে প্রথম আপনি?
1: প্রথম আমি পরিবারের বাইরে প্রথম, না হলে আমরা জয়েন্টলি বিজনেস করতাম সব, পরিবারের বাইরে প্রথম আমি, এবং সেটা পরিবারের অনুমতি নিয়ে।
0: ব্যবসাটা কি ছিল বললে?
1: হ্যাঁ,
0: জয়েন্টলি যে ব্যবসা,
1: জয়েন্ট ব্যবসা আমাদের কনস্ট্রাকশনের বিজনেস ছিল, হোটেল আছে আমাদের শিলিগুড়িতে, লজ আছে আমাদের,
0: সেইগুলো থেকে সরে গিয়ে আপনি
1: মানে ব্যবসাটাকে স্প্রেড করার জন্য আর কি, দাদাকে বলেই আর কি, আস্তে আস্তে একটা, আমরা 3 বন্ধু, আমার খুব ছোটবেলার বন্ধু তারা আর কি, তাদের নিয়ে একটা বিজনেস শুরু করি, ওই টি ম্যানুফ্যাকচারিং ইউনিট, বটলি ফ্যাক্টরি যেটা এখন বলে আর কি, এটা বটলি ফ্যাক্টরি, সেটা বিধাননগরে আমি প্রথম তৈরি।
0: সেটা জিনিসটা কি?
1: চা বানায় ওখানে, গ্রিন লিফ, আমরা ওখানে আমাদের
0: যে টি,
1: না সিটি ব্ল্যাক টি যেটা বলে আর কি।
0: গ্রিন লিফ বলতে আপনি কি?
1: গ্রিন লিফ বলতে হচ্ছে কাঁচা চা পাতা যেটা।
0: আচ্ছা, কাঁচা চা পাতা,
1: এই যে ক্ষুদ্র চা চাষির যে ব্যাপারটা আছে আর কি, এরা ক্ষুদ্র চা চাষি যারা, তাদের শুধু বাগানই আছে।
0: আচ্ছা,
1: তাদের এই শুধু ওই চা চাষটাই করে তারা, তারা পাতাটা উঠিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়।
0: আচ্ছা,
1: এবার ফ্যাক্টরি সেই পাতাটাকে নিয়ে প্রসেস করে।
0: কত সালে কথা বলছি
1: আমি? 2005 সালে শুরু করি, 2006 সাল থেকে আমাদের প্রোডাকশনটা শুরু।
0: কিন্তু 2004 সাল 2005 সালে কি এই ছোট চাষ চাষিদের উদ্ভব হয়েছে?
1: প্রচুর প্রচুর।
0: এটা কত সাল থেকে এই ট্রেন্ডটা এসেছে? আগে তো আমরা বড় বড় চা বাগান,
1: এটা আপনাকে বলি, চা চাষটা শুরু হয় 80-এর দশকে। প্রথম চা চাষ শুরু হয় আমাদের উত্তরবঙ্গে,
0: ছোট
1: দিনাজপুর থেকে শুরু হয় ছোট বাগান। দেখুন, আগে তো ব্রিটিশরা থাকাকালীন অবস্থায় ইউরোপিয়ানরা যে বাগানগুলো তৈরি করেছিল সেগুলো নানান ধরনের ওয়েদার এবং মাটি সব কিছু চিন্তা ভাবনা করে, আপ টু আপনার বিধাননগর, দার্জিলিং ডিস্ট্রিক্টের ভীমবার বলে একটা জায়গা আছে, সৈয়দাবাদ চা বাগান যেটার নাম আর কি, সেই অবধি কিন্তু ব্রিটিশরা গিয়েছিল।
0: আচ্ছা,
1: তারপরে কিন্তু আর ইউরোপিয়ানরা
0: গিয়ে,
1: ডুয়ার্সে ছিল, পাহাড়ে ছিল, সবই ছিল, মানে আমাদের সমতলের কথা বলছি আমি। উত্তর দিনাজপুরে একটি মাত্র চা বাগান ছিল, যেটা হচ্ছে দেবীঝোরা টি স্টেট।
0: আচ্ছা,
1: হ্যাঁ, সেটা একদম বাংলাদেশ বর্ডার ঘেঁষা,
0: এটা হচ্ছে ইংরেজ আমলে
1: উত্তর দিনাজপুরের কথা বলছি,
0: সমতলে
1: কিন্তু চা বাগান ছিল না, কোনো চা বাগানই ছিল না সেইভাবে ছোট। এটা 68 সাল থেকে 71 সাল অবধি প্রচুর শিলিগুড়ির ব্যবসায়ী আর কি, তারা তাদের এই ব্যবসাকে করার জন্য ওখানে গিয়ে প্রথম জমি কেনে উত্তর দিনাজপুর।
0: আমরা তখন দেখেছি অনেক কলকাতাতেও অনেক বাঙালি ছিলেন যারা চা বাগান কিনতেন, বিশেষ করে ইংরেজদের।
1: না, সেটা ইউরোপিয়ানরা যখন চলে যায় তখন কিন্তু এটা

0: কিন্তু একমাত্র বেঙ্গলের লোকের হাতেই ছিল। বেঙ্গলের লোকরাই এই চা বাগানগুলোকে পরিচালনা করতো, এবং সেখানে কলকাতা বলুন, জলপাইগুড়ির নাম করা সব ফ্যামিলি আছে, রাউতরা আছে, এসপি রায় ওনারা আছেন, ওনারা ছিলেন আর কি, তো ওনারাই চালাতেন
1: মোটামুটি ওই ইউরোপিয়ানদের থেকে চা বাগানগুলো নিয়ে তারা এই ওই জায়গাতেই করেছে, নিচের দিকে
0: না, কেউ নতুন করে কিছু আর চিন্তা ভাবনা ছিল না সেখানে, তার যেখানে ছিল সেই জায়গাটাতে যতটুকু পেরেছে।
1: দেবীঝোড়া ওই ওই আমলে
0: দেবীঝোড়াই লাস্ট ছিল।
1: তারপরে
0: কিছু কিছু লোক গিয়ে আনারসের জন্য ওই জমিগুলো কেনে,
1: আনারস চাষ তো উত্তর দিনাজপুরে প্রচুর
0: বিখ্যাত ছিল, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং এর বিধাননগরের সমতল যে জায়গাটা আরকি, ওই সেই জায়গাটা আরকি, মানে শহীদাবাদ চা বাগানের পরে যা ছিল সব আনারস বাগানের জন্য। এরা 70-71-68 সাল থেকে শুরু করে 75 সাল অব্দি আনারস চাষ শুরু হলো। 80-81 সালে হঠাৎ করে আনারসের বাজারটা খুব পড়ে যায়, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কি প্রসেসিং কোনো আনারস দিয়ে যে জুস বা এগুলো হবে সেটা একটা মাত্র এখানে ছিল আপনার মাটিগাড়াতে, তারা চালিয়েছিল কিছুদিন, তারপর সেটাও বন্ধ হয়ে যায়। তো আনারস চাষ
1: সরকারি লেভেলে কিছু
0: সহযোগিতা ছিল না সেইভাবে কিছু, তো আনারস চাষটা মুখ থুবড়ে পড়ে এবং প্রচুর লোক তাদের, তখন তো আর ফিনান্সিয়াল অবস্থা কারোই সেরকম ভাবে ছিল না, সবাই অল্প অল্প করে করে,
1: অধিকাংশ আনারস শুধু লরি করে
0: বাইরেই যেত,
1: মানে খাওয়ার জন্য ব্যবহার হতো,
0: হ্যাঁ বাইরেই যেত,
1: ওটা ফ্রুট জুস
0: এরকমও আছে। আপনি এক লরি আনারস পাঠালেন দিল্লির বাজারে বা কলকাতার বাজারে, সেটা বিক্রি হলো, বিক্রি হওয়ার পরে আপনার কাছে টাকা না এসে আপনার কাছে একটা কাগজ আসলো যে 281 টাকা বা 285 টাকা আপনাকে আরো দিতে হবে।
1: কেন?
0: কারণ হচ্ছে আনারসটা বিক্রি করার পরে ট্রাক ভাড়া দেওয়ার পরে মাইনাস হয়ে গেছে,
1: এত কম দামে
0: বিক্রি হয়েছে যে ট্রাক ভাড়াটা পর্যন্ত তার ওঠেনি, বা ওই যে আড়তে বিক্রি করেছিল সেই আড়তের যে কমিশন, সেই কমিশনের টাকাও জোগাড় হয়নি, দেখা গেল 281 টাকা।
1: কিসের জন্য হয়েছে? মিডলম্যানের জন্য হয়েছে না চাষির খরচের জন্য?
0: বাজার বাজার যা বাজারে যে যাবে আনারসটা, তো বাজারে তো ডিমান্ড দরকার, সবকিছু দেখুন ডিমান্ড সাপ্লাই এর উপর ছিল তখন আনারসের, এই ডিমান্ড সাপ্লাই ইকোনমিক্যাল ব্যাপারটা এরকম ছিল। হ্যাঁ না, রাস্তাঘাট ঠিকই যা ছিল কিন্তু আনারসের বাজার ছিল না, আনারসের বাজার ছিল না, যার ফলে কিন্তু আনারসটা মুখ থুবড়ে পড়ে।
1: তো ওই চাষিরা তখন কি করলেন?
0: তখন শিলিগুড়ির কিছু লোক যাদের এদিকে বাগান, মানে স্টেট গার্ডেন যাদের ছিল, তারা কিছু কিছু বাগান মালিক গিয়ে ওদিকে প্রজেক্ট গার্ডেনের জন্য জমি কেনা শুরু করলেন।
1: প্রজেক্ট গার্ডেন
0: এই বাগানে
1: ক্ষুদ্র চাষী নয়,
0: না তারা ক্ষুদ্র চাষী নয়, তারা প্রজেক্ট গার্ডেন মানে তাদের পাতাটা ওখানে করে সেই পাতাটা আবার তাদের সেই পুরনো ফ্যাক্টরিতেই নিয়ে যাবে।
1: ও না না না, আমি ভেবেছিলাম যে ওনারাই আবার প্রজেক্ট গার্ডেন হিসেবে আনারস চাষটা করছিল।
0: না, চা চাষ,
1: ও ওই আনারসের জমিগুলো কিনলেন?
0: না, ওরা অন্য জমি কিনলো, কিন্তু আনারসের চা চাষটা মুখ থুবড়ে পড়ার পরে তারপরে স্মল গ্রোয়ার্স এর আসলো আর কি, এটাই বলছি।
1: ও আচ্ছা আচ্ছা, এর
0: স্মল গ্রোয়ার্স কি করে চায় আসলো?
1: টি গ্রোয়ার্স
0: এরা তখন আনারসেই আছে, কেউ বন্ধ করে দিয়েছে, কেউ চালাচ্ছে, এইভাবেই চলছিল। কিন্তু আলটিমেটলি যখন ওই 84-85 সালে দেখা গেল যে বড় বাগানের কিছু লোক ওদিকে গিয়ে জমি কিনছে, তারা প্রজেক্ট গার্ডেন করবে।
1: আচ্ছা,
0: প্রজেক্ট গার্ডেন করবে এবং তারা,
1: তো এই স্টেটের সঙ্গে প্রজেক্ট গার্ডেনের তফাতটা কি?
0: তফাত হচ্ছে প্রজেক্ট গার্ডেনে হচ্ছে আপনার কোনো ইন্ডাস্ট্রি নেই ওখানে, ওরা শুধু জমি কিনবে, কিনে ওখানে ফসল
1: শুধু চা গাছ লাগাবে,
0: চা পাতাটা তৈরি করে তার পুরনো ফ্যাক্টরিতে নিয়ে যাবে। তো এইটা যখন শুরু হলো ওখানে, 1-2 বছরের মধ্যে যখন এটা ওরা যখন চা গাছ টাছ লাগালো, তখন এই আনারস চাষি যারা লস টস করে বসেছিল আর কি, ফিনান্সিয়াল সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা ছিল না, তো এরা তখন চিন্তা করলো, এদের নানানভাবে যোগাযোগ হতে হতে এরা তখন চিন্তা করলো যে আমরা তো চা গাছ লাগাতে পারি আমাদের এই জমিতে। তো এইভাবে আস্তে আস্তে চা বাগানগুলো কিন্তু ওখানে গড়ে ওঠা শুরু করলো, আনারস ভেঙে, আনারসের চাষ বন্ধ করে দিয়ে অল্প অল্প করে চা চাষ শুরু হলো, 1-2 একর, 2 বিঘা, 5 বিঘা, 7 বিঘা, যার মনে করুন 20 বিঘা জমি ছিল বা 30 বিঘা জমি ছিল, সে 10 বিঘা ভেঙে চা লাগালো।
1: এটা হচ্ছে 80-এর দশকে,
0: এটা হচ্ছে
1: 80-এর দশকে,
0: 84-85, 86-87, 88 অব্দি চললো
1: এটা। এটা আপনি নিজে চোখে দেখলেন?
0: আমরা দেখেছি, এটা আমরা দেখেছি, তখন আমরা স্কুলে পড়ি বা কলেজে পড়ি, এই সময়টা চা চাষ শুরু হলো।
1: এটা উত্তর দিনাজপুর
0: দিয়ে প্রথম শুরু, তারপরে আস্তে আস্তে এটাকে এক্সপেক্ট হতে শুরু করলো, এটা 90-এর দশকে গিয়ে জলপাইগুড়ি বা এই আপনার দার্জিলিং ডিস্ট্রিক্টের কতিপয় মানুষ এটাকে শুরু করলেন, কতিপয় মানুষ, খুব হাতে গোনা লোক। এইবার যারা এই আনারসের ছোটো ছোটো চা চাষি, আনারস চাষি ছিল আর কি, তারাও তাদের জমি ভেঙে একটু করে চা গাছ লাগানো শুরু করে
1: চা বাগানের দিকে চলে,
0: এই পাতাটা তুললে পাতাটা খুব সুন্দরভাবে বিক্রি হয়ে যাচ্ছে। চা পাতাটা পৌঁছে দিলে পয়সাটা পাওয়া যায়।
1: আচ্ছা,
0: তো এই শুরু
1: এবং নগদা নগদি,
0: হ্যাঁ এবং এটা ক্যাশ ক্রপ হিসাবে শুরু হয়ে গেল। এই করতে করতে

0: আনারসের গাছ বন্ধ করে সবাই আমরা চা চাষে ঢুকে গেলাম। এবার আস্তে আস্তে এবার আমরা সবাই 90-এর দশকে
1: আনারস চাষ যে জমিগুলো হতো সেগুলো চাষের উপযোগী, মানে উঁচু জমি,
0: উপযোগী উপযোগী আচ্ছা, এবং ডাঙ্গা জমিতেই শুরু হলো উঁচু জমিগুলো যেগুলো আনারস ছাড়া কিছু হতো না, সেগুলো আনারস ভেঙে ভেঙে চা চাষ শুরু হয়ে গেল। এবার 90-এর দশকে গিয়ে প্রচুর পরিমাণে লোক এই কেউ কেউ আনারস বাগান কিনে নিয়ে চা লাগানো শুরু করলো, কেউ উঁচু জমি কিনে নিয়ে চা লাগানো শুরু করলো। এই করতে করতে আমরা সরকারের স্মরণাপন্ন,
1: এগুলো উৎসাহ কে দিচ্ছিল, নিজে থেকেই হচ্ছিল
0: না এগুলো? এই যে বড় বড় চা বাগানের যে বাগানবাবু বা ম্যানেজার বাবু যারা ছিলেন, তারা তাদের সঙ্গে যোগাযোগ শুরু করার পরে এরাই উৎসাহ যোগালো যে হ্যাঁ এইভাবে চা চাষ করা যেতে পারে এবং এটা ক্যাশ ক্রপ হিসেবে গণ্য করা যেতে পারে
1: এবং লাভজনক
0: লাভজনক। এই যখনই ওই ওখানে যখন চা চাষটা শুরু হয়ে গেল আর কি 90-এর দশকে, আমরা তখন সরকারের সঙ্গে আলোচনা শুরু করলাম, কেন আমাদের অর্থনৈতিক অবস্থা তখন খারাপ, আমরা যে চা চাষ করবো তার জন্য সরকারি সুযোগ সুবিধা যেন আমরা পাই। এবং আপনি জানেন
1: সমতলে
0: এবং চা চাষ নিয়ে, চা চাষ করতে গেলে তখন ছিল টি বোর্ডের একটা কিন্তু সংস্থা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কমার্স ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে, টি বোর্ড, সে টি বোর্ড কফি বোর্ড এরকম আছে, টি বোর্ডের আমরা তখন সহযোগিতা নেওয়ার চেষ্টা করলাম। কি আমাদের যারা
1: কি
0: আগে ছিল
1: চাষের জন্য কি টি বোর্ডের পারমিশন,
0: চা গাছ লাগাতে গেলে আপনাকে টি বোর্ডের পারমিশন নিতে হবে?
1: তো এই যে ছোট ছোট যে চাষিরা ছিলেন ওনারা কি পারমিশন নিছিলেন না প্রজেক্ট গার্ডেনের, ওনাদের পারমিশনই চলছে?
0: আমি আসছি না, প্রজেক্ট গার্ডেনের পারমিশন না, চা চাষের জন্য 88 সাল থেকে 92 সাল অবধি টি বোর্ড এই জমির সব সাইট প্ল্যান মানে নকশা এবং জমির সয়েল টেস্ট রিপোর্ট টিপোর্ট দিয়ে আমরা টি বোর্ডে অ্যাপ্লাই করতাম, এবং এটা 92 সাল অবধি কিন্তু টি বোর্ড একটা লাইসেন্স দিয়ে দিত আমাদের।
1: এটা মানে ইন্ডিভিজুয়াল যে যে চা করবে, চাষ করবে,
0: তাকে চা চাষ করার আগে
1: পারমিশন নিতে হবে,
0: জমির সয়েল টেস্ট করতে হবে, সেই সয়েল টেস্টের রিপোর্ট এবং জমির আনুষঙ্গিক ডকুমেন্টস এবং সাইট প্ল্যান করে টি বোর্ডে জমা করলে টি বোর্ড একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং সে চা লাগানোর পারমিশন দেবে।
1: আচ্ছা,
0: এবং টি বোর্ড তখন আমাদের 750 মিলিয়ন কেজি চা হতো আমাদের ভারতবর্ষে,
1: 750 মিলিয়ন
0: কেজি
1: সারা ভারতবর্ষে বললেন না উত্তরবঙ্গে,
0: সারা ভারতবর্ষে। আচ্ছা, এবার আমাদের ভারতবর্ষের তখন ডিমান্ডটা হয়ে গেছে আমাদের প্রায় 800-এর উপরে, তার মানে কি আমাদের ডিমান্ডের থেকে সাপ্লাই কম আছে চা, তো যার ফলে টি বোর্ড উৎসাহ দিতে শুরু করলো যে চা চাষে যাক লোকে।
1: আচ্ছা, কোনো ক্ষতিপূরণ দিত কি টি বোর্ড, কী কী সাহায্য করতো
0: টি বোর্ড? টি বোর্ড হচ্ছে হাতে কলমে শিক্ষাদান, এটা কিভাবে চা গাছ পরিচর্যা করতে,
1: ট্রেনিং এর ব্যবস্থা।
0: আপনি জানবেন টি বোর্ডের একটা সংস্থা আছে যেটা হচ্ছে TRA, টি রিসার্চ অ্যাসোসিয়েশন, যেটা টোকলাই হচ্ছে আপনার আসামের টোকলাইতে হচ্ছে হেড অফিস, এখানে নাগরাকাটাতে একটা ব্রাঞ্চ অফিস আছে, এখানে ব্যাংডুবিতে একটা ব্রাঞ্চ অফিস আছে। তখন আমরা এদের শরণাপন্ন হই, হয়ে তখন এদের একটা মিনিমাম ফিস দিলে পরে এরা মেম্বারশিপ করে নিয়ে এরা কিন্তু আমাদেরকে প্রতিটা বাগানে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে করতো। এবং আমাদের সব থেকে যেটা লাভজনক ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে এই যে বড় বড় বাগানে যে বাগানবাবু বা ম্যানেজারবাবু যারা ছিলেন, এরা তো প্ল্যান্টার্স, এরা তো চা চাষ সম্বন্ধে প্রচুর ওয়াকিবহাল ছিলেন, ইনাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করি এবং ইনারা আমাদের বাগানগুলোতে চা গাছ লাগানোতে সহযোগিতা করেন।
1: আচ্ছা,
0: ঘুরে ঘুরে
1: তো গাছগুলো সাপ্লাই করা দিত?
0: গাছগুলো সাপ্লাই প্রথম অবস্থায় আমরা এই আপনি জানেন যে এই বড় বাগানে যে চা গাছ ইনফিলিং বলে একটা কথা আছে, প্রচুর ভ্যাকেন্সি হয়ে যায়, গাছ মরে যায় কিছু, তখন ওটা ইনফিলিং করা হয়,
1: মানে ছোট ছোট বাগানে
0: আবার লাগানো হয়। তো এইটা কিছু কিছু মানে আগে থেকে কিছু লোক ছিলেন যারা এই নার্সারিগুলো করতেন,
1: আচ্ছা,
0: তাদের থেকে কাটিংস নিয়ে আসছেন, ওই চায়ের মানে ডাল নিয়ে আসতেন, নিয়ে এসে ওকে কেটে ওটাকে রোপণ করে ওটাকে চায়ের নার্সারি বুশ তৈরি হতো,
1: ছোট ছোট
0: বুশ, সেই বুশগুলো এরা বড় বাগানে সাপ্লাই করতেন
1: ওদের।
0: তো এদের থেকে তখন আমরা চারা কেনা শুরু করলাম, কিনতে কিনতে আমরাও হাতে কলমে এটা কিন্তু শিখে গেলাম নার্সারিটা কি করে চা গাছ তৈরি করা যাবে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু ডিস্টার্ব করে বলবো যে এই যে যখন আপনি টি বোর্ডের পারমিশন নিয়ে আপনার জমিটাকে পরিবর্তন করলেন,
0: পরিবর্তন
1: চা বাগান করে ফেলে
0: করলাম,
1: ওই বাগানকে কি আবার যদি আপনি অন্য চাষ করতে যান তাহলে কি আবার টি বোর্ডের পারমিশন লাগবে?
0: বলছি আপনাকে এটার মধ্যে আরো অনেক কথা, এটা বললে পরে সারাদিনেও শেষ হবে না,
1: একটু হোক
0: চা চাষটাই করাই যায়। তো তখন আমাদের স্টেট গভর্নমেন্ট, বামফ্রন্ট সরকার, আমাদের বামফ্রন্ট সরকার চিন্তা করলেন যে এইভাবে চা চাষ শুরু হয়ে গেছে আমার কৃষি জমি নষ্ট হয়ে যাবে, তাহলে আমার যে প্যাডি, আমার যে খাদ্যশস্য,
1: একটা খুব সুন্দর খাদ্যশস্য, বামফ্রন্ট সরকার কিন্তু কৃষিকে উৎসাহিত দেওয়ার জন্য ছোট চাষিদের জন্য করে লড়াই করেছেন এবং জোরদারদের থেকে জমি নিয়ে কৃষকদের মধ্যে
0: বন্টন করেছেন,
1: সেই জমি যদি আবার চাষ
0: যদি
1: শিল্পে চলে যায়
0: তাহলে আমাদের খাদ্য যেটা কি আমাদের যে ধান মেনলি আমরা উত্তরবঙ্গের
1: খাদ্যশস্যের
0: খাদ্যশস্যের অভাব হয়ে যাবে, এটা শুরু হয়ে গেল ঝামেলা।

0: গ্রামে থাকতো, আমার সঙ্গে স্কুলে পড়তো বা কলেজে পড়তো।
1: আপনি কোন কলেজে পড়েছেন?
0: আমি শিলিগুড়ি কলেজেই
1: পড়েছি। ওরা ওখান থেকে এসে এই কলেজে
0: এখানে পড়তো বা স্কুলে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, তখন থেকে তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই, তাদের সঙ্গে যেতাম। তারপরে তারা কিন্তু চা চাষ শুরু করে দিল 88।
1: মানে আপনার যাতায়াত ছিল?
0: যাতায়াত ছিল, কিভাবে চা গাছ রোপা হয় কি হয় সব এই করতে করতে আমাদের আরো কিছু বন্ধু বান্ধব নতুন করে জমি টমি কিনে ঢুকে গেল। তখন আমাকে এরা উৎফুল্ল করলো যে তোমাকেও আসতে হবে, আসো।
1: শিলিগুড়ির
0: একজন মালিক আর কি, ওনার জমিটা উনি বিক্রি করবেন আনারস বাগান,
1: আনারস
0: বাগান ছিলেন, তো ওনার অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য হয়তো উনি বিক্রি করেছেন বা দেখভালের অভাব ছিল, তো তার সঙ্গে কথা বলে তার জমিটা আমি নেই কিনে নিই।
1: কত বিঘে দিয়ে শুরু?
0: তখন আমি শুরু করেছিলাম, মানে আমাদের উত্তর দিনাজপুরে তো আমি একরে বলি, একরে বললে সুবিধা হবে এই জন্যই যে 100 ডিসিমিলে তো 1 একর, আর আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে যে বিঘাটা আর কি, বিঘাটা হচ্ছে 33 ডিসিমিলে। আর যেহেতু চোপড়ার ওই অঞ্চলটা আর কি আগে বিহারের সঙ্গে জড়িত ছিল, যার ফলে ওখানে কিন্তু 52 ডিসিমিলে কিন্তু 1 বিঘা,
1: অনেক বেশি, প্রায় ডবল।
0: কিন্তু একর যদি বলেন আপনি তাহলে কিন্তু 100 ডিসিমিল।
1: আচ্ছা,
0: তো ওখানে আমরা একরে শুরু করলাম আর কি, আমি ওখানে 53 একর জমি কিনলাম।
1: 53 একর
0: তখন আমি কিনেছিলাম এই 12 লাখ টাকা মতো আমার,
1: তখনকার দিনে 92 তে 12 লক্ষ টাকা দিয়ে আপনি
0: 53 একর।
1: তো আপনার বাড়ি থেকে পারমিশন দিল? একে তো মানে আপনার
0: একদম ফ্রেশ নতুন, আমি
1: আপনি নতুন, আপনাদের ব্যবসা হচ্ছে কনস্ট্রাকশনের ব্যবসা, সেখান থেকে আপনি চলে যাচ্ছেন চা বাগানে, আর যেখানে আপনি কিনছেন সেটা হচ্ছে আনারস বাগান, সেই আনারসের দুর্দিন।
0: এবার না
1: চায়েরটাও এখন ভবিষ্যৎ জানা যাচ্ছে,
0: ভবিষ্যৎ না। তখন কি হতো, যারা বন্ধু বান্ধব ছিল তারা তো ফ্যামিলিয়ার ছিল আমাদের সঙ্গে, তারা এসে গল্প টল্প করতো নানানভাবে উৎফুল্ল করতো। এইবার দাদাকেও সেইভাবেই বলেছিলাম, আর আমাদের ফ্যামিলির যেহেতু বড়, সেহেতু বিজনেসটাকে বাড়ানো দরকার এবং নানান অ্যাঙ্গেলে বিজনেস করা উচিত, একই রকম বিজনেসে থাকা উচিত না।
1: আপনি 53 একর জমি,
0: 53 একর জমি আমি
1: 12 লক্ষ টাকা দিয়ে
0: কিনলাম।
1: তারপর
0: কিনে ওই আনারস গাছ ভেঙে ভেঙে আমি চা লাগানো শুরু করলাম। কেন আনারস আমার
1: গাছও কিন্তু একবার লাগালে পরে সেটা কন্টিনিউ থাকে,
0: তখনকার কনসেপ্ট ছিল 2 বছর 3 বছর 4 বছর ধরে চলতো, কিন্তু রিসেন্টলি কিন্তু আনারসের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আনারসে এখন যেরকম দেখবেন আপনি, আনারস লাগাচ্ছে, আনারস লাগানোর পরে আমরা বলি 18 মাসে আনারস হয়, 18 মাসে ফল ধরে।
1: আচ্ছা,
0: কিন্তু এখন গাছ লাগানোর 7 মাস 8 মাস পর থেকেই কিন্তু এই মানে নানান ধরনের কেমিক্যাল দিয়ে ফল বের করা হয়, এবং এখানে খুলেছিল ডাবর একটা খুলেছিল বিধাননগরে, ওরা এখানে ওই আনারসটা কিনে ওরা ওই রস তৈরি করতো আর কি, জুসটা ড্রাম প্যাক করে ওরা নিয়ে চলে যেত কর্ণাটকে, কিন্তু আলটিমেটলি সেটাও ফেল করে গেল ওদের।
1: আচ্ছা, আপনি এত চারদিকে আনারসের দেখার পরে আপনার ওইদিকে কেন গেল না, যে আমি আনারসটা দিয়ে এই ফ্রুট প্রসেসিং করে যদি জুস করে বিক্রি করতে পারি, কিংবা চকলেট কিংবা অন্য কিছু,
0: না
1: সেটা না গিয়ে আপনার চা বাগানের দিকে গেল কেন?
0: চা বাগানের দিকে লোকে গেল তার পিছনে,
1: দুটোই অর্থকরী ফসল
0: কিন্তু না, ওই যে বললাম আনারসের সেইভাবে এখানে কেউ তৈরি করেনি তখন, জুস ফ্যাক্টরিটা যেটা তৈরি হলো সেটা কিন্তু 2000 সালের পরে, তখন অলরেডি চায়ে চলে গেছে লোকে, চায়ে চলে গেছে, আনারস বাগান ভেঙে ভেঙে সবাই চায়ে চলে গেছে, এবং চায়ের তখন এরকম হয়ে গেল যে টোপলা, 1 টোপলা 20 কেজি পাতা নিয়ে গেলেই বিক্রি হয়ে যাচ্ছে আর কি।
1: তখন এটার
0: সাথে সাথে
1: একদম
0: গ্রামের লোক কৃষক যারা তারাও শুরু করে দিল।
1: তো সেখানে আপনি 53 একর নিয়ে
0: শুরু করলাম,
1: তো আপনি সেটা ছিল হচ্ছে আপনার পুরো আনারস বাগান, মানে আনারস বাগান তুলতে হচ্ছে, নতুন করে চা পাতা লাগাতে হচ্ছে। চা লাগালে কতদিন পরে ফসল আসে?
0: চা লাগালে এটা বড় বাগানে যেটা ছিল সেটা হচ্ছে শীতের গাছ, এখানে ভ্যারাইটি আছে বুঝলেন তো, শীতের গাছ, ব্রিটিশ পিরিয়ডে যেগুলো গাছ ছিল সবই হচ্ছে শীতের গাছ।
1: শীতের গাছ বলতে
0: শীত মানে বিচি, বিচি দিয়ে গাছ,
1: ও সিড,
0: সিড দিয়ে।
1: আচ্ছা,
0: শীত।
1: আর আপনারা করছেন কলম?
0: আমরা করেছি ক্লোন, ক্লোন হচ্ছে কলম করা, কলম করা, এগুলো নতুন
1: চায়ের সিড থেকে গাছ হয়।
0: হ্যাঁ, তার অনেক রকমের সিস্টেম আছে, সেটাকে মেনটেন করতে হয়, করে তারপর সেগুলো তৈরি হয়,
1: সেটা লং প্রসেস না?
0: হ্যাঁ, লং প্রসেস
1: থেকে কলমটা ইজি,
0: কলমটা ইজি, এবং কলমের গাছের ফলন বেশি, কলমের গাছের ফলন বেশি, কিন্তু কোয়ালিটি কিন্তু শীতের গাছেরই বেশি।

0: ভ্যারাইটি গাছেরই কোয়ালিটি ভালো। কলম গাছটা যখন শুরু হলো তখন নতুন ভ্যারাইটি বেরিয়ে গেল আমাদের এই মানে আসাম টোকলাই থেকে, ওরা টিভি 25, টিভি 22, 23, টিভি 25, 26 বলে চারটে ভ্যারাইটি ওরা বের করলো।
1: চায়ের
0: বুশ বুশের ভ্যারাইটি
1: আগে কি হতো?
0: আগে আগে সব সিটের নাম্বার দিয়ে গাছ হতো,
1: সিট নাম্বার
0: দিয়ে গাছ হতো। এরা কি করলো, ক্লোন ভ্যারাইটি বের করে দিল, যেটা হচ্ছে হাইল্ড।
1: আচ্ছা, হাইল্ড বলতে বেশি উৎপাদন,
0: বেশি উৎপাদন হবে।
1: আচ্ছা,
0: গাছের বেশি
1: কোয়ালিটি
0: তাড়াতাড়ি হবে, একটু কোয়ালিটিটা পড়ে যাচ্ছে। কারণ টি বোর্ডের মাথায় ছিল যে আমাকে আলটিমেটলি কিন্তু চাটাকে আমাকে 800-850 মিলিয়ন 900 মিলিয়ন কেজিতে নিয়ে যেতে হবে,
1: কিন্তু কোয়ালিটিতে ডাউন হলে তো হবে না।
0: ডোমেস্টিক কনজাম্পশন তখন কিন্তু বাড়তে চলছে, কারণ আমাদের পপুলেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে চায়ের ডিমান্ডটাও বেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে টি বোর্ড কিন্তু সহযোগিতা, যেটা আপনাকে বললাম, টি বোর্ড সহযোগিতা করা শুরু করলো নানানভাবে, কিন্তু গভর্নমেন্ট চিন্তা করলো ওই যে আমার কৃষি জমি কমে যাবে, তখন গভর্নমেন্ট কিন্তু বাধা দান করা শুরু করলো। কিছু কিছু লোক, গভর্নমেন্টের কিছু কিছু মন্ত্রী, সবাই নয়, কিছু কিছু লোক মাথায় ঢুকেছিল যে না, এটা কৃষকের উন্নয়ন হবে না। কিছু লোক মনে করলো ওটা, কিছু লোক ভাবলো যদি আমার কাছে অর্থ থাকে তাহলে আমি বাইরে থেকে চাল কিনে খাবো, এই ধরনের একটা মেন্টালিটি গ্রো করলো। যাই হোক, চা বাগান তৈরি হয়ে গেল।
1: আচ্ছা, তো এখানে বামফ্রন্ট সরকারের মধ্যে দু ধরনের মানুষের এখন দেখা গেল। একদল ভাবছে যে কৃষি জমি কমে যাবে, ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে, আর একজন ভাবছে যে না, অর্থ যদি থাকে খাদ্য আমরা বাইরে থেকেও আনতে পারবো, ফলে কৃষকের উন্নয়নের জন্য, আর্থিক উন্নয়নের জন্য চায়ের জন্য ছাড় দেওয়া উচিত। এই দুটো দ্বন্দ্বের মধ্যে
0: এবার বুদ্ধবাবু আসলেন চিফ মিনিস্টার হয়ে। আমরা
1: এটা হচ্ছে
0: 96, তখন আমরা ওনার সঙ্গে দেখা করলাম।
1: আচ্ছা, ততদিনে কি আপনার বাগানে উৎপাদন শুরু হয়েছে?
0: হ্যাঁ হ্যাঁ, আমরা
1: 92
0: শুরু করলাম, 95 থেকে আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে।
1: তো আপনি 12 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছেন,
0: ওটা লাগাতে আমার
1: লাগাতে কত খরচ?
0: 3 বছর লাগলো আরো,
1: মানে প্রথম বছরে অল্প, তারপরে বছর
0: কি আমাদের হিসেবগুলো সেইভাবে তখনও রাখা ছিল না, কেননা ওই আমরা কিন্তু আনারসও চালাচ্ছি সঙ্গে।
1: আচ্ছা,
0: আনারস বিক্রি করছি, ওখান থেকে কিছু পয়সা আসছে, সেটা দিয়ে কিন্তু আমরা চাল
1: গাছটা তুলে আবার
0: চাল লাগাচ্ছি। এগুলো বন্ধু বান্ধব বা আশেপাশে যারা ছিল বা ওই বাগানের যারা পুরনো কর্মচারী ছিলেন তারা, তাদের সহযোগিতায় কিন্তু আমি চা চাষে দাঁড়িয়ে গেলাম।
1: আচ্ছা,
0: এবার
1: এটা 97 গিয়ে আপনার প্রোডাকশন কিরকম দাঁড়ালো?
0: 97 আর 98 একটা বুম মার্কেট চলে আসলো, বুঝলেন,
1: চায়ের। আচ্ছা,
0: তখন এত প্রোডাকশন ছিল না, সেই বুম মার্কেটটাতে আমরা অ্যাভেল করলাম, কিন্তু বুম মার্কেটটা আমরা পেয়েছিলাম। তখন আমরা দেখলাম, তখন আমরা বুঝলাম যে হ্যাঁ, চা চাষে সত্যি সত্যি, এবং গ্রামের কৃষকরাও বুঝে গেল যে চা চাষে বিরাট একটা উপার্জনের জায়গা আছে
1: এবং সম্ভাবনা।
0: এবার কৃষকরা চা চাষ শুরু করে দিল ঢালাওভাবে, গভর্নমেন্টের আরও মাথা খারাপ হয়ে গেল। তখন আমরা নানানভাবে দেখা করে, আমি একটু শর্টকাটেই বলি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, দেখা করে আমরা তাকে বলার পরে তিনি বললেন যে এইভাবে তো ছাড় দেওয়া যাবে না, তাহলে একটা কাট অফ ডেট তৈরি করা হোক। কেননা তখন একটা অবৈধ বলে একটা কথা ছিল, মানে আমরা ছিলাম অবৈধ চা চাষি,
1: ও যারা ক্ষুদ্র চাষিরা হচ্ছে
0: অবৈধ চা চাষি। কারণ ওই যে আমরা ওই যে কৃষি জমিতে আমরা ওনাদের কথা আর কি, যে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে,
1: এটা কি জমির পরিবর্তন হচ্ছিল? আমাদের যেমন বাস্তু জমি, ইয়ে জমি,
0: এগুলো তো কিছু হয়নি, কিচ্ছু হয়নি।
1: আচ্ছা, জমির ক্যারেক্টার বদল হয়,
0: ক্যারেক্টার বদল করা,
1: যার জন্য অবৈধ
0: অবৈধ। এবার তখন যে যারা ছিলেন আর কি, তারা বললেন যে না, এইভাবে তো জমি দেওয়া যাবে না, যেহেতু বড় বাগানগুলো সব জানেন গভর্নমেন্ট ল্যান্ড, গভর্নমেন্ট ল্যান্ডেই কিন্তু সেগুলো লিজ দিয়ে, লিজ রিনুয়াল হয়, লিজ গভর্নমেন্ট লিজ দেয়, সেই লিজের উপরে কিন্তু বাগানগুলো আছে।
1: আর এগুলো ব্যক্তিগত,
0: এগুলো তো ব্যক্তিগত মালিকানা এবং খতিয়ানি জমি, তার মধ্যে কিছু কিছু ভেস্ট থাকতেই পারে, খতিয়ানি জমি। তখন আমাদেরকে গভর্নমেন্ট বললো যে তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের সঙ্গে একটা ভদ্রলোকের চুক্তি হচ্ছে, 1 টাকা নেবো আমরা তোমাদের থেকে লিজ, তোমরা সব জমিগুলোকে ভেস্ট করে দাও,
1: ভেস্ট করে দিতে বলছে।
0: ভেস্ট, তখন আমরা লড়াইটা শুরু করলাম যে আমার বাপদাদার জমি বা যারা ছিল আমাদের সঙ্গে তাদের তো বাপদাদার জমি, আমি না হয় নতুন গেছি, কিন্তু আমাদের জমিগুলো ক্ষতিয়ান জমি, আমরা কেন এগুলো ভেস্ট করব, এগুলো ভেস্ট আমরা করব না। সরকারের সঙ্গে একটা লড়াই চলতে
1: থাকলো। তো শ্রোতা বন্ধুরা, আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আমরা শুনছি আর ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওনার ব্যক্তিগত ব্যবসা ও উদ্যোগ গঠনের ক্ষেত্রে যে যে সমস্যা এবং সুবিধাগুলো এসেছে সেই বিষয়ে। আজ আমরা আমাদের হাতে একদম সময় নেই, তাই মুখোমুখি অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি, সমাজসেবী, ব্যবসায়ী নিতাই মজুমদার, ওনাকে আমাদের স্টুডিও

0: স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ, নমস্কার।
0: আর এই সঙ্গে শেষ হচ্ছে আজকের মুখোমুখি অনুষ্ঠান। আজ শুনলাম আমরা অনুষ্ঠানটির প্রথম পর্ব।

0: प्रतिक्रिया बुझाएको छ। इलेक्ट्रोनिक्स तथा सूचना प्रविधि मन्त्रालयका स्रोतहरूले मेटाको स्वामित्वमा रहेको सामाजिक सञ्जाल प्लेटफर्मबाट हिजो राति प्रतिक्रिया प्राप्त भएको र हाल यसको जाँच भइरहेको बताएका छन्। यस महिनाको पहिलो दिन सरकारले भारतमा वाट्सएपमा प्रयोगकर्ता नाम सुविधा कार्यान्वयनको सम्बन्धमा मेटालाई सूचना जारी गरेको थियो। मन्त्रालयले यस विषयमा परामर्श पूरा नभएसम्म मेटालाई प्रयोगकर्ता नाम सुविधा लागू नगर्न पनि निर्देशन दिएको छ। भारतीय जनता पार्टीले पश्चिम बंगालमा हुने राज्यसभा उपचुनावका लागि सुखेन्दु शेखर राई, सुस्मिता देव र प्रकाश शेख वैद्यकलाई उम्मेद्वार घोषणा गरेको छ। यी सीटहरूको लागि उपचुनाव यसै महिनाको 24 तारीकमा हुनेछ। तीनैजना नेताहरू हिजो तृणमूल कांग्रेस छोडेर भाजपामा सामेल भएका हुन्। मौसम विभागले आज उत्तराखण्डमा भारी वर्षा हुने र केही ठाउँमा अत्याधिक वर्षा हुने पूर्वानुमान गरेको छ। आगामी दुई दिनमा हरियाणा, हिमाचल प्रदेश, उत्तर प्रदेश, बिहार, उप हिमाली पश्चिम बंगाल, सिक्किम र उत्तर पूर्वी भारतका उत्तर भागहरूमा पनि भारी वर्षा हुने अनुमान गरिएको छ। महिला क्रिकेटमा भारतले लन्डनको लेड्स मैदानमा 16 टेस्ट म्याच खेलिरहेका छन्। भारतीय महिला टीमले यस खेलमा टस जितेर बलिङ गर्ने निर्णय लिए। अहिलेसम्म प्राप्त समाचार अनुसार भारतले 3 विकेटमा 122 रन बनाएको छ। फिफा फुटबल विश्वकपको क्वार्टर फाइनलमा आज राति 12:30 स्पेन र बेल्जियम माझ भिडन्त हुनेछ। योभन्दा अघि फ्रान्सले मोरक्कोलाई 2 गोलले पराजित गरेर सेमी फाइनलमा प्रवेश गर्यो। मुख्य समाचार फेरि एकपल्ट। प्रधानमन्त्री नरेन्द्र मोदी 3 देशका भ्रमणको अन्तिम चरणमा आज पुग्नुभयो न्यूजील्याण्डको आकल्याण्डमा। उपराष्ट्रपति सीवी राधाकृष्णले गर्नुभयो सिमला स्थित आईएएसद्वारा आयोजित स्थायी प्रदर्शनी अन्तर्राष्ट्रिय सेमिनारको भर्चुअल रूपमा उद्घाटन। स्वास्थ्य तथा परिवार कल्याण मन्त्री जगत प्रकाश नड्डाको अध्यक्षतामा आयुष्मान भारत डिजिटल मिशन अन्तर्गत स्टेरिङ समूहको तेस्रो बैठक सम्पन्न। सर्वोच्च अदालतले अयोध्या राम मन्दिरमा भएको दान चोरीको कथित घटनाको निष्पक्ष अनुसन्धानका लागि दर्ता भएका याचिकाहरूमाथि गर्नेछ सोमबार सुनवाई। अनि केन्द्र सरकारद्वारा उच्च अहलका सामग्री भएका औषधिहरूको नियमलाई अझ कडा बनाउन औषधि नियम 1945 संशोधित। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: केन्द्रीय সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে, এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতরম জাতীয় স্তোত্র। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে ভারতীয় সংস্কৃতির ধারা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য শ্রী মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেন। নাদ ভোকাল অ্যাসেম্বলির অনুষ্ঠান দেখে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়া সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁত সহ অন্য রোগের ডাক্তার, প্যারামেডিকেল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, 6 টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবিডিএম এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই 94 কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, এবিডিএম এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেল মন্ত্রক জানিয়েছে, কবচ 4 এর আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি দিল্লি এবং শাকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির ওপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে, সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে। এই ব্যবস্থার মাধ্যমে ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পেল মেট্রো টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ 30 মিলিলিটারের বেশি সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ঔষধি সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলত, মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লির সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে। আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ সামগ্রী নয়ছয়ের অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের

0: শুনানি গ্রহণ করবে। গত মাসে ১৩ তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। সে দেশের বিশাল অংশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে ৩০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত ১২:৩০ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ২:৩০। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। ১৯৯৮ সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে ৬০ মিনিটে কিলিয়ান এমবাপে ও ৬৬ মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ৩ দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে কবচ সুরক্ষার জন্য ২০৬ কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা ৭:৫০।
1: श्रोताहरू, अबको क्रममा प्रस्तुत छ भुटानी कार्यक्रम।